0: শ্রোতাবন্ধু শুণিলে চিত্তরঞ্জন জেনাঙ্ কণ্ঠে এই ভক্তিভর ভজনটি প্রফুল্ল করঙ্ রচনার আপনার কার্যক্রম শুণুচার এফএম পেন্ট্রে 102.6 মেগাহর্স যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শ্রোতাবন্ধু বর্তমান শুণবা শ্রী রামচরিত মানসর 157তম অধ্যায়।
1: Episode number 157.

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির ঝুম ধানান কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। আকাশবাণী সদা সর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু সমাচার প্রভাতে হিন্দি সংবাদ এবং পরে পরে মর্নিং নিউজ ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি।

0: ସହ ଶ୍ରେଷ୍ଠ ଫଳାଫଳ ହେଉଛି ଯାହାର ଅନନ୍ୟ ସଫଳତା, ଯେଉଁଠି 2026-27 ଶିକ୍ଷାବର୍ଷ ପାଇଁ କେଜି ଶ୍ରେଣୀରୁ ନବମ ଶ୍ରେଣୀ ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ଏକାଦଶ ବିଜ୍ଞାନ ଓ ବାଣିଜ୍ୟ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଛି ଏବେ ନାମଲେଖା ଏବଂ ସମସ୍ତ ଶ୍ରେଣୀରେ ସୀମିତ ସ୍ଥାନ ରହିଛି। ତାହେଲେ ଆଉ ଡେରି କାହିଁକି? କେଜିରୁ ନବମ ଓ ଏକାଦଶ ଶ୍ରେଣୀରେ ନାମ ଲେଖାଇବା ପାଇଁ ବିଦ୍ୟାଳୟର କାର୍ଯ୍ୟାଳୟ ସହ ଆଜି ହିଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ସମୟ 8:00-11:00। ମୋବାଇଲ ନମ୍ବର 7873819988 ଏବଂ 9437109907। ଆଉ ଥରେ କହିଦେଉଛି ମୋବାଇଲ ନମ୍ବର 7873819988 ଏବଂ 9437109907। ଚିନ୍ମୟ ବିଦ୍ୟାଳୟ, ସଫଳତାର ଅନନ୍ୟ ଶିକ୍ଷାଳୟ।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন এফএম বেন্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদা সর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু বর্তমান শুণবা পরবর্তী গীতটি সুগম সঙ্গীতের গায়ত্রী বোস এবং চিত্তরঞ্জন জেনা কণ্ঠে প্রফুল্ল কুমার করঙ্ রচনার।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার এফএম বেড্রে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শ্রোতাবন্ধু শুণুচার ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম আম গীতরে কতটি চলচ্চিত্রর গীত গীতটি শুণবা কেবে তমে না কেবে মু নাহি চলচ্চিত্রর।

0: ଭାରତୀୟଙ୍କ ବିଶ୍ୱାସ ଭାଜନ ହୋଇପାରିଛି ବୋଲି ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା କହିଛନ୍ତି। ଉତ୍ତରପ୍ରଦେଶର ଗାଜିଆବାଦଠାରେ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଧ୍ୱଜା ପୁରସ୍କାର ସମାରୋହକୁ ସମ୍ବୋଧନ କରି ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି, ବିପର୍ଯ୍ୟୟ ପରିସ୍ଥିତିରେ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ କର୍ମଚାରୀ ଅଦମ୍ୟ ସାହସ ଏବଂ ସମର୍ପଣ ଭାବ ସହ କାର୍ଯ୍ୟ କରି ଉତ୍କର୍ଷ ପ୍ରତିପାଦନ କରିଛନ୍ତି। ସେମାନଙ୍କର ଉପସ୍ଥିତି ପ୍ରଭାବିତ ଲୋକଙ୍କ ମନରେ ଆଶ୍ୱସ୍ତି ଭରି ଦେଇଥାଏ। ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଧ୍ୱଜ୍ୟ ସମ୍ମାନ ପାଇବା ଅତ୍ୟନ୍ତ ଗର୍ବର ବିଷୟ। ଏହି ସମ୍ମାନ ପ୍ରଦାନ ମାଧ୍ୟମରେ ରାଷ୍ଟ୍ରପତି ଏନ୍ଡିଆର୍ଏଫ୍, ଏସ୍ଡିଆର୍ଏଫ୍ ଏବଂ ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ସେବା ପ୍ରଦାନକାରୀ ଆପଦ ମିତ୍ରଙ୍କ ବିପର୍ଯ୍ୟୟ ସହାୟତାକୁ ଶ୍ରୀ ଶାହା ପ୍ରଶଂସା କରିଛନ୍ତି।
1: एनडीआरएफ को राष्ट्रपति निशान का सम्मान दिया गया, वो हम सब के लिए गौरव और प्रतिष्ठा की बात।
2: ये सम्मान एनडीआरएफ के समस्त बल के सेवा, साहस, शौर्य और समर्पण के संचित गुणों का सम्मान है। 20 साल के कम अंतराल के अंदर आपदा बचाव के क्षेत्र में भारत को वैश्विक नक्शे पर रखने का काम एनडीएमए और एनडीआरएफ ने किया है।
0: ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି, ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ନିଜର 8,500ରୁ ଅଧିକ କର୍ମଚାରୀ, 10,000ରୁ ନାଗରିକ ସେବା ପ୍ରଦାନକାରୀ ସୁରକ୍ଷା କର୍ମଚାରୀ ଏବଂ 2,20,000ରୁ ଅଧିକ ସ୍ୱେଚ୍ଛାସେବକଙ୍କୁ ତାଲିମ ପ୍ରଦାନ କରିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଭାରତ ବିପର୍ଯ୍ୟୟ ସ୍ଥିର ଭିତ୍ତିଭୂମି ନିର୍ମାଣ କ୍ଷେତ୍ରରେ ଅଗ୍ରଣୀ ରାଷ୍ଟ୍ର ହୋଇଛି ବୋଲି ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି। ରାଜ୍ୟରେ ଆଇନଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତିକୁ ନେଇ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନଠାରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ସମସ୍ତ ଜିଲ୍ଲାର ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ଆଭାସୀ ଜରିଆରେ ବୈଠକରେ ସାମିଲ ହେବେ। ସପ୍ତାହକ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର ଆଇନଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ସମ୍ପର୍କିତ ଏହା ଦ୍ୱିତୀୟ ସମୀକ୍ଷା ବୈଠକ। ବୈଠକରେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଅନୁପ ଗର୍ଗ, ପୁଲିସ୍ ମହାନିର୍ଦ୍ଦେଶକ ଯୋଗେଶ ବାହାଦୁର ଖୁରାନିଆ ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଭୁବନେଶ୍ୱର ଲୋକସେବା ଭବନରେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଅନୁଗର୍ଗଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଆଜି ସଚିବସ୍ତରୀୟ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ ରାଜସ୍ୱ ସଂଗ୍ରହ ଖର୍ଚ୍ଚ ସମୀକ୍ଷା ଓ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗ ଉପରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି। ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଦେଶବ୍ୟାପୀ ସମାଧାନ ସମାରୋହ ଅଦାଲତ ମାଧ୍ୟମରେ ବିଚାରାଧୀନ ମାମଲାଗୁଡ଼ିକର ଆପୋଷ ସମାଧାନ ପାଇଁ ଶ୍ରୀମତୀ ଗର୍ଗ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଏହାର କାର୍ଯ୍ୟକାରିତା ସମ୍ପର୍କରେ ଆଇନ ବିଭାଗର ସଚିବ ସମସ୍ତଙ୍କୁ ଅବଗତ କରାଇଥିଲେ। କୋରାପୁଟ ଜିଲ୍ଲାପାଳ ଜିଲ୍ଲାର ଉନ୍ନୟନ ସମ୍ପର୍କିତ ପ୍ରାୟ 25 ପ୍ରକଳ୍ପକୁ ବୈଠକରେ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ପ୍ରକଳ୍ପଗୁଡ଼ିକର କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନ ପାଇଁ ସମ୍ପୃକ୍ତ ବିଭାଗର ସଚିବମାନେ ଆଲୋଚନା କରିଥିବା ଶ୍ରୀମତୀ ଗର୍ଗ କହିଛନ୍ତି। ରାଜ୍ୟରେ ବିଜେପି ସରକାରକୁ ଆସନ୍ତା ମାସ 12 2 ପୂରଣ ହେଉଛି। ଏହା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ସଦସ୍ୟଙ୍କୁ ନେଇ ଏକ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ 2 ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ସଫଳତା ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି। ମନ୍ତ୍ରୀମାନେ ବିଗତ 2 ଉପଲବ୍ଧ କରିଥିବା ବିଭିନ୍ନ ସଫଳତାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସମ୍ମୁଖରେ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ଆଗାମୀ ଦିନରେ ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନାକୁ ଜନସାଧାରଣଙ୍କ ନିକଟରେ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। ବୈଠକରେ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନକବର୍ଦ୍ଧନ ସିଂହଦେଓ, ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା ଓ ଅନ୍ୟ ସଦସ୍ୟମାନେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ବିଶ୍ୱବ୍ୟାପୀ ତୈଳ ସଙ୍କଟ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟ ସରକାର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ନିଷ୍ପତ୍ତି ନେଇପାରନ୍ତି ବୋଲି ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଅନୁପ ଗର୍ଗ କହିଛନ୍ତି। ସଚିବସ୍ତରୀୟ ବୈଠକ ପରେ ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଗଣମାଧ୍ୟମକୁ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇ ଶ୍ରୀମତୀ ଗର୍ଗ କହିଛନ୍ତି, ପରିସ୍ଥିତିର ମୁକାବିଲା ପାଇଁ ସରକାରୀ ସ୍ତରରେ ବିଭିନ୍ନ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଉଛି। ପେଟ୍ରୋଲ ଡିଜେଲ ବ୍ୟବହାର ହ୍ରାସ କରିବା ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଆହ୍ୱାନ କ୍ରମେ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ନିଜ କାର୍କେଟ୍ରେ ଗାଡ଼ିର ବ୍ୟବହାରକୁ ହ୍ରାସ କରିଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ସରକାରୀ ଅଧିକାରୀ ଓ କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ନୂତନ ନିର୍ଦ୍ଦେଶ ଜାରି କରିବାକୁ ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ସର୍ବସାଧାରଣ ପରିବହନରେ ଯାତାୟତ ବାଧ୍ୟତାମୂଳକ ହୋଇପାରେ ବୋଲି ଶ୍ରୀମତୀ ଗର୍ଗ କହିଛନ୍ତି। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ରାଜ୍ୟରେ ଜୁଲାଇ ମାସ 1 ଭୋଟର ତାଲିକାର ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ଆରମ୍ଭ ହେବ। ତୃତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ଏସ୍ଆଇଆର୍ ନେଇ ଆଜି ଭାରତୀୟ ନିର୍ବାଚନ ଆୟୋଗ ପକ୍ଷରୁ ବିଧିବଦ୍ଧ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଓଡ଼ିଶା ସମେତ 16 ରାଜ୍ୟ ଓ 3 କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳରେ ଏହି ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେବ। 3,94,000 ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ଘରକୁ ଘର ଯାଇ ସର୍ଭେ କରିବେ। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପ୍ରତ୍ୟେକ ଯୋଜନା ଓ ପଦକ୍ଷେପକୁ ତୃଣମୂଳ ସ୍ତରରେ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ରୟାସ କରାଯିବ ବୋଲି ଉଚ୍ଚଶିକ୍ଷା ଓ କ୍ରୀଡ଼ା ବିଭାଗ ମନ୍ତ୍ରୀ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ସୁରଜ କହିଛନ୍ତି। ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଆଜି ଧାମନଗର ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ବିକାଶ କମିଟି ବୈଠକରେ ଯୋଗଦେଇ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି, ଜନହିତକର ଯୋଜନାଗୁଡ଼ିକୁ ସମାଜର ଶେଷ ବ୍ୟକ୍ତି ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚାଇବା ସରକାରଙ୍କ ପ୍ରାଥମିକତା। ଶ୍ରୀ ସୁରଜ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଉନ୍ନୟନମୂଳକ ପ୍ରକଳ୍ପର ଅଗ୍ରଗତି ସମ୍ପର୍କରେ ଅଧିକାରୀଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଆଗାମୀ ବର୍ଷା ଋତୁ ଆସିବା ପୂର୍ବରୁ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟ ଶେଷ କରିବାକୁ ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କୁ ମନ୍ତ୍ରୀ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। জাতীয় শিক্ষানীতি দেশে লাগু হওয়া পরে উত্তম গুণাত্মক শিক্ষা প্রদান পাই প্রয়াস আরম্ভ হয়েছে। শিক্ষাকু অগ্রাধিকার প্রদান করা যায় ভিত্তিভূমি সুদৃঢ় করা উভয় কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিদ্যালয় গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড কহিছন্তি। আজ নবরঙ্গপুর জিলাস্তরীয় মেধাবী সম্বর্ধনা সভায় যোগদে মন্ত্রী কহিছন্তি, আজির ছাত্র আসন্তকালির সুনাগরিক, সেমানে বিকশিত ভারত বিকশিত ওড়িশা গঠন পাই প্রয়াস করা আবশ্যক। কার্যক্রমে মোট 69 জন সিবিএসই, আইসিএসই ও 9 জন বিএসসি বোর্ডর ছাত্রছাত্রীঙ্কু সম্বর্ধিত করা যাইছে। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা পাই রথ নির্মাণ কার্য জারি রয়েছে। তিনি রথর 32টি চক নির্মাণ কার্য শেষ হয়েছে। তালধ্বজ রথর 14টি চক মধ্যে 9টি চক নির্মাণ শেষ হয়েছে বেলে দর্পদোলন রথর 10টি চক এবং নন্দীঘোষ রথর 12টি চক নির্মাণ কার্য শেষ হয়েছে। এই রথর তিনি রথর 4টি লেখায় মুহাঁট, 4টি লেখায় নিরাড়ি এবং 12টি লেখায় ভূঁই খম্বি গুড়িকর চৌপট কার্য শেষ হওয়া পরে তিনি রথর ভূঁই চৌতা নির্মাণ কার্য আরম্ভ হয়েছে। রূপকার সেবক মানে তিনি রথর শালগুজরে নৃসিংহ রূপ খোদাই গুড়িকর পলিশ কার্য জারি রাখিছন্তি। গঞ্জাম জেলা মুখ্য প্রাণী চিকিৎসালয় পরিসরের নির্মাণাধীন টিকা উৎপাদন কেন্দ্রর নূতন কোঠা নির্মাণ কার্যক পশুপালন ও প্রাণীধন বিভাগের নির্দেশক বিজয় অমৃত কুল্লাঙ্গি সমীক্ষা করেছেন। ধার্য সময় মধ্যে কার্য শেষ করা বিভাগীয় আধিকারী নির্দেশ দিয়েছেন। রাজ্যের দ্বিতীয় প্রাণী টিকা উৎপাদন কেন্দ্র ব্রহ্মপুর জেলা মুখ্য প্রাণী চিকিৎসালয় পরিসরের নির্মাণ করা যাচ্ছে। 52 কোটি টাকা ব্যয়ের নির্মিত হওয়ার থাকা এই কেন্দ্র গাই, ছেলে ও মেঢাঙ্ ভি বিভিন্ন পশুঙ্ সংক্রামক ও ব্যাকটেরিয়া জনিত রোগর প্রতিকার পাই টিকা প্রস্তুত হব। ঢেঙ্কানাল জিলাপাড়ঙ্ক সদ্ভাবনা সভাগৃহে সম্ভাব্য বন্যা মোকাবিলা পাই প্রাকৃতিক বিপর্যয় কমিটির সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। বৈঠকের কন্ট্রোল রুম কার্যকারিতা, টেলি যোগাযোগ, শুখিলা খাদ্য মহজুদ, সুরক্ষিত পানীয় জল যোগাণ, আবশ্যক ঔষধ মহজুদ আদি বিভিন্ন ব্যবস্থা সম্পর্কের আলোচনা হয়েছিল। সহরাঞ্চলের নালনর্দমা যথাশীঘ্র সফা করে বর্ষা জল নিষ্কাশনর সুব্যবস্থা করা জিলাপাল বিভাগীয় আধিকারী নির্দেশ দিয়েছেন। বৌদ্ধ জিলাপাড়ঙ্ক কার্যালয়ের জল পরিমল মিশনর সমীক্ষা বৈঠক জিলাপাড়ঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাইছে। জিলার কার্যকরী হেউথিবা সমস্ত বৃহত পানীয় জল প্রকল্প কার্যক ত্বরান্বিত করে শীঘ্র শেষ করা অধিকারী পরামর্শ দিয়া যাইছে। এথিসহ বিডিও মানে প্রত্যেক গ্রাম তদারক করে বেআইন ভাবে পানি পম্প জবত করা সহ সময়ক্রমে প্রতি গ্রামের হরঘর জল যোজনা কার্যকরী করা পরামর্শ দিয়েছেন। বৌদ্ধ জেলার 11তম পঞ্চবার্ষিক কৃষি জনগণনার তৃতীয় পর্যায়ের বিশ্লেষণাত্মক তথ্য মঞ্জুরি পাই জিলাপাড়ঙ্ক অধ্যক্ষতায় জিলাস্তরীয় সমন্বয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। নূতন কৃষি জনগণনা অনুসারে জেলার কৃষিক্ষেত্রে গত কিছু বর্ষ মধ্যে আধুনিকীকরণ, জলসেচন ব্যবস্থা ও কৃষি ঋণ প্রাপ্তিতে উল্লেখনীয় অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। জেলায় কৃষকমানক আর্থিক সশক্তিকরণ হয়েছিল বৈঠকে মত প্রকাশ পাইছে। গঞ্জাম জেলার বিভিন্ন ব্লকর 17 জন গ্রহণ খণ্ডিয়া শিশুঙ্ অস্ত্রোপচার পাই জেলা স্বাস্থ্য সমিতি পদক্ষেপ গ্রহণ করেছে। সমস্ত শিশুঙ্ চিকিৎসা মাগণে করা যাব বলে জেলা মুখ্য চিকিৎসা আধিকারী কহিছন্তি। পানিপাগ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সক্রিয় লঘুচাপ ক্ষেত্র সুদৃশ্য লঘুচাপে পরিণত হয়েছে। পানিপাগ বিভাগের সূচনা অনুসারে মৌসুমী বায়ু আসন্তা শনিবার সুদ্ধা দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্ডামান সাগর সমেত আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জর কিছু অঞ্চলক প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষার প্রভাব তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নেই প্রায় সমস্ত জেলা ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছে। মুখ্য সংবাদ পুনিথরে বিপর্যয় পরিস্থিতিতে এনডিআরএফ কর্মচারী অদম্য সাহস এবং সমর্পণ সহ কার্য করে উৎকর্ষ প্রতিপাদন করেছে কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যক্ষতায় হব গুরুত্বপূর্ণ বৈঠক। ভুবনেশ্বরে সচিবস্তরীয় বৈঠক অনুষ্ঠিত এবং জুলাই 1 ওড়িশার আরম্ভ হব স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এটিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে সন্ধ্যা 6:45।

এই টেলিফোন নম্বরে 6370990670। পুনি থরে 6370990670। এদের অথন্তু শুনিবা কণ্ঠশিল্পী গীতা পটনায়কঙ্ক কণ্ঠে প্রফুল্ল কুমার পটনায়কঙ্ক আউ এক রচনা।

0: গোটা মাসে কে 15 দিন আগে আমি দাড়ি দেখতে রাখবো, বেমার হইলা নাকি কোনটা বড় লাগে নাই বলে খাদ্য দিতে রাখবো, দেখতে রাখবার আছে।
1: মজির মজির দেখতে পারো
0: হ্যাঁ, মজে মজে দেখতে রাখবার আছে। পরবর্তী সেন গেলাম, ম্যাডাম আমার পিসের আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলা বলে উকুনি হয়ে গেল, উকুনি সেন্তি মাছ কে উকুনি হয়ে গেলে সব মাছ থাকলে উকুনি এনতে সব মরজি হইবে। বললো কেনতি কারো কেনতি কারো বলি গোটে আমার সে পো আসে ফোন গেলা পিসের আগে আগে ফোন গেল, আজ্ঞা আমার মাছ এনতে এনতে গেলাই কেনতি গেল সি বইলা, আজ্ঞা ফোন গেল যে অমক মেডিসিন গোটা আনো বলি সে ফোন গেল গুট্টে মার শিশ দেলা ম্যাডাম, সে উকুনি কেনে কাইটা কেনে নির্মল মাছ বলে গেলে
1: সবু জাল এমনি মিশামিশি করি দেলে না গুট রকমের মাছ একা দেলে
0: না, এমনি মিশামিশি করি ম্যাডাম, বাকুর রুই কার্পিও এমনি মিশাই করি
1: খাদি বলে কিস কিস দেবার ভাই মাছ চাষ করলে
0: মাছ দানা বলি গোটে গাছ ম্যাডাম, সে পিড়িয়া রুমটা সেটা আগান দেওয়ার আছে কিনে আনি করি আর
1: হুম হুম
0: পিসের পিসের আগে 2 বছর দিলা আসটা বি।
1: সেটা বি তুমি সরকার সুবিধার পাই পারলো
0: হ্যাঁ, সরকার সুবিধার পাইলো ন কেটলে এমনি কিনে আনলো নি আর
1: বলে কেতে দফা দেবার মাছ মনকু খাদি বইলে
0: 3 নলি ম্যাডাম, সকালে গোটে তোর দেবো 12টা বলে সন্ধ্যা বেলা এমনি দেবো, এসব বর্ষে পিসের আগে যোগাযোগ কালা 40,000 করে দিলা সবসিডারি, এমনি জাল গোটে পাইবো শুনলাম বললি তুই নিজে কিনে আনো বললাম আমি 20,000 দিই জাল গোটে কিনলি।
1: জাল কিনবা পাই মিশন সুবিধা হলা
0: হ্যাঁ, জাল কিনবো আগে পয়সা আর একজন সবসিডি আর 20,000 মোর অ্যাকাউন্টে ছাড় দিলা,
1: ভালো
0: সে জাল বি ফ্রি রে পাইলি 8 দিন গিয়ে 15 দিন গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রইবো।
1: সে জাল পকাই কি দেখতে পার কেতে লেখা
0: হ্যাঁ
1: বুঝে
0: হ্যাঁ,
1: হবে কিনা হেলে এইসব যোজনারে সামিল হেলে লাভ হবো বলে কি তোমাকে কে কইলে
0: আমার গ্রাম সভা আগে আর পিসের আগে সইতে মিশলি ম্যাডাম, 2 লাখ কইলে লাভবান হয়েছে, তুই এমনি কর বলি বলে শিখাই লাইছে কোথা আগা।
1: কাছে মনকর মিটিং হচ্ছে
0: হ্যাঁ, ওইলা ম্যাডাম।
1: যাওছ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মিটিং রে কিস কিস বিষয় শিখুছ ভাই কি কি কথা হচ্ছ
0: টাইম দেখি বিড়ি মুগ সবু দেলে নেবে, এটা বি করতে বিড়ি দেলাই গ্রাম সভা ম্যাডাম, বিড়ি ছানা মুগ সেটা বি করলে সেটা বি লাভ বানাবে, সব পাইলেছি ছানা মুগ বিড়ি সবু কালেছি।
1: কেবে মিশারু আর কিছু লোন পাইছ কি ভাই সরকার তরফরু আমরা ওলেমস তরফরু
0: লোন আনলে ম্যাডাম সব সুজ দিলে, এবার আনি নাই লোন আর আনি নাই,
1: মাত্র লোন মনে দেলে আর এতকি যে ছাড় দৌচন্তি অধা তোমার খরচ করো অধা আমি সরকার বহন করিবু তাইরে কি সুবিধা হচ্ছে ভাই চাষী মনকু
0: চাষি জানলে সুবিধা আছে ম্যাডাম, বললে আমি লোন আনি গেলে অধা ছাড় অধা বান্ধব আর বললে আনি গেলে চাষ রে লাগাইবার আছে সুবিধা আছে। এটা বি
1: আগুক আর কোন নয়া যোজনা আছে ভাই আর কি কি রকমের চাষ করবার ইচ্ছা আছে
0: সোলার বরবে লইলে বলতাম তা ম্যাডাম, আর গোটে সব ডেপ জমিরে বলে সোলার রেস্টা গোটে সুবিধা হয়ে যেতাম বলছি, তুই পনিপরিবা এমনি লাগাই সুবিধা আনছি আর বল পাইতান্তি বলবা কথা।
1: হেলে আমার জমিকে উর্বর রখবার আছে আগর পরা আগের যেমতি থিলা আমার মাটি ফসফসিয়া থিলা আরি মাটিরে কেঞ্চুয়া থিলে সেমতি রকমের আনবা পাই বলে আমি সবু চাষী ভাই ভনী মানুষ কোন করবার আছে ভাই
0: কৃষি বিভাগ তরফ এবে দনিসাই 12 প্রকার বিহান দেবো বলে আস, এবে সেটা তুমি সার মারা নাই 12 প্রকার বিহান দেবো, এবে কষ্ট কষ্ট তো পানি তো পড়লা ম্যাডাম, এবে বুন্দে গেলে কষ দিয়াস রুয়া বেলে সেটা কষলে সার হয়েছি, সেটা সার সেই জায়গাটা দিও নাই, এটা আসতে গোটে বরস পাই দেখা আর এমনি আসতে আসতে সব বর্ষ এমনি সার অল্প সাড়ি নেওয়া, কালি বিষাক্ত দিনশু খাইলুনি ডানরে বিষাক্ত পনিপরিবার যা বিষাক্ত দিনশু কিনে আনলে বিষাক্ত দিনশু খাইলুনি, এটা কমাই কমাই কমাই নেই জমিকে উর্বর কারু বলে সেন্তে মিটিং মনে ডাকি ডাকি কইলে নি। এটা
1: আমরা অনুষ্ঠান পাই সময় দেলো আউ আমরা চাষী ভাই ভৌণী মানুষ নিজের অনুভূতির কথা কইলো তেমন আম অনুষ্ঠান তরফরু আউ আমার সবু চাষী ভাই ভৌণীক তরফরু অনেক অনেক শুভেচ্ছা ভাই রহিলু
0: হ্যাঁ
1: নমস্কার ভাই।
0: নমস্কার নমস্কার।

0: 20 টঙ্কা, কঁচা কদেল 40 50 টঙ্কা, কাঁখের 20 30 টঙ্কা, কুঁদরু 40 টঙ্কা, কলরা বি হেন্তা 40 টঙ্কা, ভেন্ডি 30 টঙ্কা, বাইগন আর টমাটর 40 টঙ্কা লেখা, সারু 50 টঙ্কা, বরবটি 40 টঙ্কা, কঁচা মিচা 80 টঙ্কা, লাউ গোটাকে 15 20 টঙ্কা, মুনগা খড়া 20 টঙ্কা, অদা 120 টঙ্কা আর লেসুন 160 180 টঙ্কা।
1: হই হই ই বাগে সব দদা মান রহিছিলা
0: বলে আর গুটে সূচনা রহলাগা পানি পাক সূচনা
1: হই বেলে জনে দউছেনে
0: হয়গা জনে দউ
1: বেলে সুন্দরগড় জেলার পানি পাক বিভাগ কিরে ঠানু জেন সূচনা মিলিছে সেই হিসাবন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাকটা প্রায়ত সফাই রহবা আর জেন তৈল পবনটা বুহিবা ইটা ঘন্টা প্রতি 9 কিলোমিটার দেইকরি বুহিপারে আর তাপমাত্রাটা সবনু এতকা 38 ডিগ্রি আর সবনু কম 26 ডিগ্রি সেলসিয়াস রইপারে হেনতানো আর্দ্রতাটা সবনু এতকা শতকড়া 69 ভাগ আর সবনু কম শতকড়া 18 ভাগ রহবা বলিকরি সূচনাটা রইছে
0: হয়গা হেলে বিরসু
1: হ্যাঁ দাদা বুঝিগলি ন সমিয়া হেলানো আমার বৈঠকি সরাবার লাগি তো
0: হয়গা সমিয়া তো হে আসলান
1: হই যে আমার চাষি ভাই বোন মানকে গা আমার ঠিকানাটা নি কহু কে যে ঠিকানা কে পাইগিরি আমার এই কার্যক্রম বিষয় মতামত লিখি পারমে
0: হয়গা বলে আমকু চিঠি লেখবার ঠিকানা হউছি
1: কিষান বাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
0: বলে চাষি ভাই বোন মানে আমার এই কিষানবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারের তরফ প্রসারণ করা যায়সি
1: হই হই তো চাষি ভাই বোন মানে আজির লাগি সমারুত দা আর বীরসু ভাইকে বিদায় দুন
2: জুহার।

0: ইংরেজি মাধ্যম বিদ্যালয় খোঁজুছেন কি?
1: তাহলে যোগাযোগ করন্তু চিন্ময় বিদ্যালয় ইংরেজি মাধ্যম ছেন্ড রাউরকেলা।
0: চিন্ময় সেবা ট্রাস্ট দ্বারা পরিচালিত স্বামী চিন্ময়ানন্দঙ্ক আদর্শে অনুপ্রাণিত ICSE বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত 34তম বর্ষে পদার্পণ করিথিবা উত্তম মানুষ গড়ুথিবা এক অগ্রণী শিক্ষানুষ্ঠান,
1: যেউঁঠি সর্বাঙ্গীন শিক্ষা উচিত মার্গদর্শন সহ পিলাঙ্ক সুরক্ষা সুস্থতা ও সর্বাঙ্গীন বিকাশকু দিয়া যায় প্রাথমিকতা, আউ শত প্রতিশত পাস হওয়ার সহ শ্রেষ্ঠ ফলাফল হেউছি যাহার অনন্য সফলতা।
0: যেউঁঠি 2026-27 শিক্ষাবর্ষ পাই কেজি শ্রেণী রু নবম শ্রেণী এবং বিশেষ ভাবরে একাদশ বিজ্ঞান ও বাণিজ্য শ্রেণী পর্যন্ত চালিছি এবে নামলেখা এবং সমস্ত শ্রেণীরে সীমিত স্থান রহিছি।
1: তাহলে আউ ডেরি কাহিকি, কেজি রু নবম ও একাদশ শ্রেণীরে নাম লেখাইবা পাই বিদ্যালয়ের কার্যালয় সহ আজি হি যোগাযোগ করন্তু।
0: সময় সকাল 8টা রু দিন 11টা।
1: মোবাইল নম্বর 7873819988 এবং 9437109907।
0: পুনি থরে 7873819988 এবং 9437109907।
1: চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।

0: যদি রাক্ষস হয়ে যায় ন্যায় ঋষির কর্তব্য হয়ে পড়ে। এইথর মতে হি সংগ্রাম করিবা কু পড়িব আজান বাহু, মতে হি নেতৃত্ব নেবা পাই পড়িব এক সামাজিক অভ্যুত্থান আগামী বিপ্লবর।
1: গুরুদেব, গুরুদেব
0: কিছু কহিবার আছি বৎস সুকণ্ঠ?
1: উপচার পাই আসিতিবা সেই নিষাদ কন্যা মানকর মৃত্যু হয়ে যাইছে আজ।
2: শুনুথিলে নাটক অগ্নিরাগ, রচনা উমাশঙ্কর পণ্ডা, প্রযোজনা মানভঞ্জন হোতা, সহযোগিতা প্রভুদত্ত প্রধান ও লক্ষ্মণ পণ্ডা। আকাশবাণী রাউরকেলা, হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।